0: ভারে খন প্রলয় শৈলী হাতার লাই না হই আছো মেওয়ানে বা ছিজি তারে মুই পিব মিমামি মার্বলারি প্রিব বীর দেশি সর মোবা গঙ্গা আর গ্যালারি দি ইয়াব মই বা আছো
1: মে ইয়াম বীর তয়ার তড়ি বা তারে নাসর বজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণপত্র ব্যানার কো বনেল পরদি বীর ইয়াব মইলো খারে তারে প্রিয় আনসেদি
0: স গঙ্গা আর গ্যালারি দি তোতো বনেব রা আছো
1: তর মি মার্বল আর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বানিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দে মায়া চিনো বানিম রো
0: তৈলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কি কি পাইছ ভনের একপটক তৈলে সবাই ভন্দিও তা নেপালি ভাষামাই
2: বেশিসার নগরপালিকা সাতপুরানো ব্যাংক চোখমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইনবোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাচ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথেই মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইছ সাথেই আমি কহা ললিত কলামা অধ্যয়ন গরিকা দক্ষ ব্যক্তিবাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং হরু বনাইনুকা সাথেই বিক্রি বিতরণ গরিন্ছ
3: পবিত্র গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশিসহর নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোক লংছুং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 0665313387 মোবাইল নম্বর 9462646648 র 9463601883
0: किन हाँस्या नि बुढा तुलाई फर्किने गरी तालबाराही डेन्टल केयर सेन्टरमा पुरै दाँत हालेछन् बुढाले देखाउनलाई होला नि तुलै थर्किने गरी हाँसेका हुन त हाम्रो बाले नि तालबाराहीमै राख्नु भयो के अरे दाँत अहिलेसम्म भोलियै छन् लोकल कुखुराको हड्डी त चपाउँछन् बुढाले
3: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্নে ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত ঝিক্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ গিজাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ
2: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালি বেশিসহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লমজুং প্রোপাইটার জ্ঞানু কেসি সম্পর্ক মোবাইল নম্বর 9841632004 র 9891120981
4: हेर्ने हेराउनका साथै उपचार गर्ने हजुर तपाईँको संस्कृति संरक्षण तथा सामाजिक विकास केन्द्रमा धामी झाँक्री उत्थान समिति सञ्चालन गरिएको छ। यहाँ प्राथमिक उपचार तथा परामर्श सम्बन्धी श्री धनबहादुर असरपति गुरूद्वारा दयाको सेवाकाई गर्ने गराउने गरिन्छ। साथै समाजको अगाडि दुःख विराम रोगको विश्वासका साथ उपचार गरिने जानकारी गरायौ। रोगको विवरण:
5: काम्ने रोग,
4: बौलाउने रोग,
5: ढल्ने रोग,
4: मूर्छा पर्ने,
5: सपना नराम्रो देख्ने,
4: डराउने,
5: रिस उठ्ने,
4: तर्सिने,
5: खान मन नलाग्ने,
4: चिलाउने,
5: ऐठन गर्ने,
4: कम्मर दुख्ने,
5: हात खुट्टा पोल्ने,
4: चपाउने,
5: हात खुट्टा दुख्ने वा सुन्निने,
4: ज्यान करकर खाने,
5: महिनावारी गडबडी,
4: बाजोपन,
5: छारे रोग,
4: प्रेसर,
5: सुगर,
4: प्यारालाइसिस,
5: दम,
4: खोकी, टोकेको निलो दाम,
5: मान्छे हराएको,
4: सामान हराएको,
5: टुनामुना लागेको,
4: मेलमिलाप गर्न पर्ने,
5: दाँत दुखेको,
4: बिगार परेको,
5: पैसा फसेको,
4: रक्सी छुटाउने,
5: घर बान्ने,
4: पिनाश भएको,
5: टाउको दुख्ने,
4: ग्यास्ट्रिक,
5: जन्डिस भएको,
4: सत्रु नष्ट गर्ने,
5: बाथ रोग,
4: बान फर्काउने जस्ता रोगहरूको दैविक सांस्कृतिक गुरुबाट विश्वासको साथ उपचार गरिन्छ। साथै बुटी पनि बानिनेछ। हामीलाई सम्झनुहोस्, निराश हुनुहुने छैन।
5: जन्मेर कसले पो के लिएर आएको छ, मर्दा लानुको के छ।
6: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका वडा नम्बर 9 सिउँडीबार लमसुङ कृषक जागरण सहकारी अगाडि कृषि विकास बैंक नजिकै। सम्पर्क फोन नम्बर 97 69 77 68 60 97 69 77 68 र 98 21 57 56 36 98 21 57 56 36
4: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था आउनुहोस् सोध्नुहोस् खोज्नुहोस् बुझ्नुहोस् आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस् रोगबाट मुक्त हुनुहोस् जयराम गुरुदेव।